হইছ লয়া হইজ খটিয়া হইজ গয়া হাউস চেয়ার করে আর হাউস পাপন বিচার হাউস নরসুর কথা হাউস হাউস রয়ে হাউস পরিয়ে হাউস তবে হাউস।